हाय सावन को आने दो, जैसे मैंने कहा तो सावन फिर बिट गया। कोई बात नहीं, गीत तो गीत होता है, प्यार बहुत मोहब्बत भरे गीत अभी प्रोग्राम में आप सुन रहे थे। फील बरिख्त फील है उपाइन अपल डोरन अमसफोर तुसन अपल डोरन साइड एंड कोतवाइक सेफ किलोमीटर्स आतुई सरतुखन बॉस इतरा तुसन रसमालन वेस्ट एंड वार्डनबर्ग 11 किलोमीटर्स आतुई Utrecht, Sertogenbosch tussen Afrit Scheldermassen en Zandbommel, 7 kilometers. A4, op de A4 Rotterdam-Den Haag tussen Knooppunt Ketelplein en Den Haag-Ippenburg, 10 kilometers. A4 Rotterdam-Amsterdam tussen Knooppunt Ippenburg en Zoeterwoudendorp, 12 kilometers. A4 Den Haag-Amsterdam tussen Schiphol en Knooppunt de Nieuwe Meer, 7 kilometers. A4 Den Haag-Rotterdam tussen Den Haag Zuid en knooppunt Ketelplein 11 kilometers. A7 op de A7 Horen Zaanstad tussen Purmerend Noord en knooppunt Zaanstad 11 kilometers. Ongeluk waar door rijstroken bandij. A8 Zaanstad Amsterdam tussen Zaanstad Essendelf en knooppunt Zaandam 3 kilometers. A12 op de A12 Den Haag Utrecht tussen de Meren en Houten 4 kilometers wapper, politieonderzoek herafschipper. A12 Den Haag Utrecht tussen Nieuwenbrug en knooppunt Lunette 17 kilometer wapper bij politieonderzoek. Orfile Dektahu op de A12 Den Haag Utrecht tussen Woerden en knooppunt Lunette 16 kilometers. A15 Rotterdam Gorinchem tussen Sliedrecht West en Sliedrecht Oost 5 kilometers. A16 Breda Rotterdam tussen knooppunt Somsiel en knooppunt Ridderkerk 7 kilometers. A20 op de A20 hoek van Holland Gouda tussen Vlaardingen West en Rotterdam Overschie 7 kilometers. A20 hoek van Holland Gouda tussen Rotterdam Prins Alexander en Moordrecht 7 kilometers. En op de A27 Gorinchem Utrecht tussen Lexmond en knooppunt Rijnsweerd 12 kilometer. We gaan per bijzor door de politieonderzoek hoor hij. फिर कोई मुस्कुराए, फिर एक फूल खिला, कोई बुलाए और कोई आए, माइटी मुकेश की मीठी आवाज में

आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

0: क्या सुनना है दोस्तों, 8 मिनट बाकी है 6 बजने में, और 6 बजने में 8 मिनट जब बाकी है तो ये मैं आपके जरूर कहना चाहूँगा कि आज बृहस्पतिवार है। बृहस्पतिवार है उसका मतलब भी है कि ज्योति का प्रकाश हम सब यहाँ से लाइव ब्रॉडकास्ट करने वाले हैं। कल जो बृहस्पतिवार के बाद में शुक्रवार आता है, तो शुक्रवार को होता है आए रहे हैं 2026 का कृष्ण जन्माष्टमी, उस अंतर्गत में कुछ संदेश रखा जाए और क्या से क्या आप कर सकते हैं कृष्ण जन्माष्टमी अंतर्गत, तो अभी उसके बारे में बातचीत होगा खूब धूम धड़क्का के साथ।
1: Auto verhuur bedrijf Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हुर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij auto verhuur bedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 41 88 73. Autoverhuurbedrijf Amalia aan de Magentaweg 259. Zeer zuinige, betrouwbare auto's. Nogmaals, bel Parkas Gokul op 00597 87 57 939. In Nederland 06 574 188 73. Amalia, autoverhuurbedrijf in Suriname.
2: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: Het Amsterdam-Rijnkanaal blijft in de nacht open voor scheepvaart. Rijkswaterstaat en de binnenvaartsector vonden samen een oplossing na dreigende sluiting vanwege een tekort aan verkeersbegeleiders. Vanaf 10 uur in de avond gelden extra veiligheidsmaatregelen en houdt de binnenvaart zich aan de maximumsnelheid op smalle kanaaldelen. Bij een overtocht van West-Afrika naar de Canarische eilanden zijn waarschijnlijk meer dan 80 mensen omgekomen. De Spaanse reddingsdienst vond gisteravond een kleine houten boot met 5 lichamen en 44 overlevenden. Het vaartuig vertrok op 7 augustus vanuit Gambia met 127 mensen aan boord. Het commissariaat voor de media heeft mediaminister Letschert van D66 in een brief gevraagd de erkenning van Omroep Ongehoord Nederland in te trekken. Kamerleden van Pro, CDA, VVD en JA21 reageren positief en roepen de minister op het vertrek van de omstreden omroep niet langer uit te stellen. Na 7 weken is in Nederland geen sprake meer van een landelijk watertekort. Het ministerie van Infrastructuur en Waterstaat heeft na overleg met onder andere Rijkswaterstaat en de waterschappen besloten om de situatie af te schalen van een watertekort naar een dreigend watertekort. En dan het weer. Bij een matige wind uit het westen is het zo'n 20 graden in het noorden tot 23 in het zuiden. Vanavond kan er nog een bui vallen en vannacht koelt het af naar 17 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
4: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
1: आएंगे और ये जो गीत है हमारे यारो, आप लोग को हम कुछ एक दो शेरी बीच बीच में भी बोल देंगे। तो कहते हैं मत सोच तू इतना यारो, मत सोच तू इतना कि जिंदगी के बारे में, मत सोच तू इतना जिंदगी के बारे में, जिसने जिंदगी दिया है यारो उसने भी तो कुछ सोचा होगा। तो हम चलते एक फिल्म के नाम है दरिंदा। दरिंदा एक बहुत हिट फिल्म थी